উচ্চতা বলতে গেলে 5 ফুট 3 কি 5 ফুট 4 হবে। সেই সময় ক্রিকেটারদের এত কম উচ্চতা ভাবাই যেত না। আর সেই সময় তিনি ব্যাট করতে নেমেছিলেন ভারতের হয়ে, সেই সময় যখন কিনা ক্রিকেটের এই প্রোটেকটিভ গিয়ার্স এত মজবুত ছিল না, হেলমেট তো বলতে গেলে ছিলই না। সেই সময় ক্যারিবিয়ান পেস ব্যাটারি দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বময়। সেই সময় তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই অভিষেক করলেন, নিজের টেস্ট কেরিয়ারে শুরু করলেন, এবং অভিষেকে 7টি টেস্টে তিনি 700-এর বেশি রান করেছিলেন। এবং সেই অভিষেকেই তিনি বাজিমাত করে দিয়েছিলেন এবং গোটা ক্রিকেট বিশ্ব জেনে গিয়েছিল যে একজন অতিকায় মানুষ এসেছেন যার উচ্চতা মাত্র 5 ফুট 3 কি 5 ফুট 4। তিনি সুনীল মনোহর গাভাস্কার, যিনি অভিষেকেই বাজিমাত করে দিয়েছিলেন। আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলায় .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অসীম শ্রদ্ধা। খুব ভালো থাকবেন আর ভারতীয় ক্রিকেটকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করতে থাকবেন। তো রেডিও বাংলায় .com এ আজকে ওনার জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অভিষেকেই বাজিমাত। তো এরকমই আমার এক বন্ধুও আছে, বুঝলেন, সে এতটা ফেমাস নয় অবভিয়াসলি, কিন্তু সেও কিন্তু অভিষেকে একটু অন্যরকমভাবে বাজিমাত করে দিয়েছিল। তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা, যার পরিবারে সব থেকে বেশি করে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে সরকারি চাকরি। যদি সরকারি চাকরি না হয় তাহলে তারা সেই ছেলেটিকে ছেলে হিসেবেই মান্যতা দিত না। কিন্তু আমার সেই বন্ধু কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েছিল এবং সে ঠিক করেছিল সে নিজে কিছু করবে, অর্থাৎ নিজে ব্যবসার দিকে মন দেবে। প্রথমে পরিবারের সাপোর্ট বুঝতেই পাচ্ছেন সেভাবে সে পায়নি, কিন্তু সে ভেঙে পড়েনি, সে নিজে নিজের মতো করে একটি ছোট ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা থেকে আরো অনেকগুলো সাইড বিজনেস শুরু করে বর্তমানে সে একজন অন্যতম প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। এবং এক্ষেত্রে সে তার পরিবারের প্রথম প্রজন্ম যে ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। এবং ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজি মাত। রেডিও বাংলা ডটকমে আজকে আমাদের ইচ্ছে আনার আড্ডা, আসলে এই অভিষেকেই বাজি মাত, এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা ডট কম।

0: चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनि अचर दाए खनि हुए भोर।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাকটুডে গানের এই প্রান্তে রেডিও বাংলানেট.কম শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজিমাত। কিন্তু একটা কথা কিন্তু এরপরেও আমার আজকে বলতে ইচ্ছে করছে, যে এরকম অনেককে আমরা জানি যারা কিনা অভিষেকে বাজিমাত করার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন। তারা অভিষেকে বিখ্যাত ফিল্ম উপহার দিয়েছেন, কিংবা অভিষেকে অসাধারণ গান করেছেন, কিন্তু তারপরে সেই ব্যাপারটা ধরে রাখতে পারেননি। কাজেই অভিষেকে বাজিমাত করা যতটা জরুরি, সেরকমই বা বলতে গেলে তার থেকেও বেশি জরুরি কনসিস্টেন্সি। জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনাকে কনসিস্টেন্ট পারফর্মার হয়ে যেতে হবে। আমার কিন্তু এই কথাই ব্যক্তিগতভাবে মনে হয়, আপনার কি মনে হয় জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকে আমাদের আড্ডাটা এখানেই থামছে। আমাদের আড্ডাটা জারি ছিল অভিষেকেই বাজিমাত নিয়ে। তো কেমন লাগলো আমাদের আড্ডা, আর কেমন লাগছে আমাদের ইচ্ছে জানা অবশ্যই জানান। আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangali.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই গানেরও ঝুলি নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। আর যেখানে গল্প থাকে, আড্ডা থাকে, গান থাকে, সেখানে মন কিন্তু খারাপ থাকে না, মন ভালো হয়ে যাবে আজকের আড্ডায়। এবং সেই জন্য আপনাকে থাকতে হবে আজকের আড্ডার সেই শক্তি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

এক্সপ্লোর করতে সবাই ভালোবাসে, তাই তো? আর যারা সত্যিকারের মন থেকে এক্সপ্লোর করতে চায় কোনো জায়গা বা প্রকৃতির জিনিস হলো, তারা কিন্তু সমুদ্রের নিচ হোক বা একদম পাহাড়ের সেই টপ জায়গায় যেতে ভয় পায় না। সমুদ্রের কথা বললেই আমাদের প্রকৃতির যত রং আছে, সমুদ্রের নিচেও কিন্তু ঠিক ততগুলোই রং আছে। আপনি যদি কখনো সমুদ্রের নিচে যান এবং স্কুবা ডাইভিং করেন, তাহলে আপনি দেখবেন যে ওই কোরালগুলো কতটা কালারফুল, এবং সেখানে বসবাসকারী কীট, জীব, প্রাণী বা মাছ কতটা রঙিন। ওই যে বললাম না যে রং যতটা উপরে আছে আকাশে ছড়িয়ে প্রকৃতির মধ্যে আছে, ঠিক সেরকমই জলের তলায় ঠিক ততটাই রং আছে। আর সেই রঙে ভরা দুনিয়ায় যারা সত্যিকারের হচ্ছে দায়িত্ব পালন করে সৌন্দর্য ভরিয়ে রেখেছে সমুদ্রের তলদেশটা, তাদের নিয়ে আজকের কিছু কথা।

যখন অনেকটা বৃষ্টির পর সূর্যের আলো ওঠে, তখন কিন্তু রামধনু দেখা যায়। রামধনুর সাতটা রং দেখা যায়, যেমনটা আলোয় রয়েছে, আলোয় সাতটা রং রয়েছে, ঠিক সেই সাতটা রং কিন্তু রয়েছে সমুদ্রের তলদেশে। পৃথিবীর এমন কোনো রং নেই যেই রংটা পৃথিবীর তলদেশে নেই, এবং কালারফুল প্রবাল রয়েছে, অর্থাৎ কোরাল রিফস রয়েছে। সেখানে অনেক ধরনের জীব বাস করে, প্রাণী বাস করে, এবং যার জন্য কিন্তু সমুদ্রের তলদেশটা এতটা কালারফুল হয়। আর তার পাশাপাশি সেখানে অনেক কালারফুল মাছও বসবাস করে। আমরা অনেক সময় অ্যাকোয়ারিয়ামে আমাদের নিজেদের ঘরকে সাজানোর জন্য বা আমাদের ভালোবাসার জন্য অনেক রঙিন মাছ পুষে থাকি, কিন্তু সমুদ্রের তলদেশে এমন অনেক রঙিন মাছ আছে যেগুলো যদি আমরা বলি যে বাজার মূল্য অনেক অনেক টাকা, আর সেই বাজার মূল্যের দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য, আর সৌন্দর্যও কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

সমুদ্রের তলদেশে এমন একটা মাছ আছে যেটা বলা হয় নাকি দুনিয়ার সবচেয়ে রঙিন মাছ। অর্থাৎ এই মাছের শরীরে প্রায় নাকি সব রঙই উপস্থিত, এবং এই মাছটির প্রথম খোঁজ মিলেছিল মলদ্বীপের সমুদ্রে। কিন্তু এই মাছটা ঠিক কোন প্রজাতির তা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা বেশ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারপরে জানা গেছে যে এটা সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি মাছ। এবং সমুদ্রের তলায় যেখানটা কোরাল রিফ থাকে, অর্থাৎ প্রবাল, সেই প্রবালের মধ্যে কিন্তু এই মাছ, অর্থাৎ যে প্রবাল ঘর যেটাকে বলা হয় হচ্ছে টলাইট রিফস, এবং সেখানেই থাকে হচ্ছে এই মাছ। এবং এই মাছকে কিন্তু রামধনু মাছ হিসাবেও ডাকে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা কথা বলছি সমুদ্রের রঙিন মাছ নিয়ে। এবং সেই রঙিন মাছের মধ্যে এমন একটা রঙিন মাছ যার মধ্যে সমস্ত রকম রং উপস্থিত, এবং যদি আপনি চান যে মাছের মধ্যে সমস্ত রকম রং উপস্থিত সেই মাছটিকে আপনি আপনার ঘরে রাখবেন, তাহলে বেশ কিছু কিন্তু টাকা খসাতে হবে। তার কারণ এই মাছের বাজার মূল্য বেশ অনেকটা। এই মাছের সঙ্গে রেড ভেলভেট ফেরির ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এটা একদমই এক নয়, আলাদা প্রজাতির। আর এই যে মাছটার কথা বলছি, রামধনু মাছ বলি না কেন, সেই মাছের কিন্তু যখন প্রজাতি বিশ্লেষণ করা হয়েছে তার জন্য বিজ্ঞানীরা প্রায় 8টা আলাদা আলাদা প্রজাতি পেয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও বলবো যে মলদ্বীপের সমুদ্রে যেহেতু এটা পাওয়া গেছে প্রথম, সেই জন্য মলদ্বীপের স্থানীয় ভাষায় এটাকে গোলাপ বলা হয়। আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানা নয়, কিন্তু জানতে পারলে বেশ ভালো লাগে। ঠিক যেমন এই রামধনু মাছের কথা জানতে পারলাম, যার মধ্যে রামধনু 7টা রং উপস্থিত আছে। রেডিও বাংলানি ডট কমে কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই 250,000 বন্ধু আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করি রেডিও বাংলাদেশ .com-এর আড্ডা। আজ সৌভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে কানে কানে রূপসী তাওয়াং দেখতে। অরুণাচল প্রদেশের তাওয়াং গুম্পায় নাকি গুপ্ত কক্ষ আছে, আপনি কি জানেন? জেনে নিন। আর জেনে নিয়ে তবেই কিন্তু আপনি বেরিয়ে পড়তে পারেন কয়েকদিনের জন্য এই তাওয়াং দর্শনে। গুয়াহাটি থেকে ভোলুকপংয়ের দূরত্ব 260 কিলোমিটার কাছাকাছি, মানে যেভাবেই যান না কেন প্রথম গন্তব্যস্থল কিন্তু প্রথম দিনের ভোলুকপং। মানে গাড়িতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতে পারে এবং এইভাবেই কিন্তু আপনি খুব সহজে সেখানে পৌঁছবেন। এবং এই ভোলুকপংকে তাওয়াং যাওয়ার প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে আরও একটা উপর দিকে যদি এগোতে পারেন তাহলে অরুণাচল সরকারের আগাম অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। তো অবশ্যই অনুমতিপত্র তো নিতেই হবে, নাহলে সেখানে প্রবেশ করাটা কিন্তু একটু চাপের। আর এই ভোলুকপং থেকে বোমডিলা কম পথ নয়, ভোলুকপং থেকে বোমডিলা তারপরের গন্তব্যস্থল এবং দূরত্ব নয় করে 130 থেকে 135 কিলোমিটার। পাহাড়ি বিপদসংকুল পথে গাড়ি খুব জোরে চালানো একদম ঠিক নয় এবং প্রতিটি মুহূর্তে চালককে সতর্ক থাকতে হবে। আর মাঝে মধ্যে এই চলার পথে ধসের চিহ্ন কিন্তু চোখে পড়বে, ঘাবড়ে যাবেন না। অরুণাচল হিমালয়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ, সবুজের নানা শেডে সেরে থাকবে পর্বতমালা, আর সেই সবুজ চিরে ঝরঝর করে সপ্তে উচ্ছল ঝর্ণাও গড়িয়ে গড়িয়ে নামবে। পথের পাশে প্রায় সারাক্ষণই আমাদের সঙ্গে সঙ্গে চলবে স্রোতশ্রেণী জিয়া ফল্লি নদী। যেমন মিষ্টি তার নাম, তেমনই কিন্তু সুন্দর তাকে দেখতে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমরা আজকের এই আড্ডা 1 ঘন্টার রূপসী তাওয়াংকে কানে কানে শুনব, আর তারপর পৌঁছে যাওয়ার জন্য তৈরি খাতা পেন ডায়েরি। আমাদের বেরিয়ে পড়তে হবে সেই রূপসী তাওয়াংকে স্পর্শ করার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্কুলে ফিরে এলাম আবারও আজকের স্পেশাল আড্ডা তাওয়াংকে সঙ্গে নিয়ে। আসলে আমাদের এই কানে কানে পৌঁছে যাওয়ার পরই আমাদের পায়ে পায়ে পৌঁছে যাওয়ার পালা কিন্তু শুরু হবে। তো বলছিলাম বিরতির আগে, জিয়া ভরলি নদী, যেমন মিষ্টি নাম তেমনই তার সুন্দরটাকে দেখতে, এবং পাহাড় বেয়ে তাওয়াংয়ের পথ যতই এগোবে চোখে পড়বে রণরিন্দনের ঝাঁক। আগেও রণরিন্দন দেখেছেন কিন্তু এখানে একটু অন্যরকম, মুখ্যত লাল রঙের। তো বোমডিলার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাপথ, এই যাত্রাপথে আমাদের কিন্তু বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ে এক রাত বিশ্রাম করতে হবে, এবং এই তাওয়াং তারপরেই কিন্তু সফলভাবে আপনি পৌঁছতে পারবেন। বোমডিলা থেকে একদম ভোরবেলা বেরিয়ে তাওয়াং মনাস্ট্রি দেখতে হবে, এবং এই মনাস্ট্রি কিন্তু কেন মিস্টেরিয়াস জানেন? গুম্ফার অনেক লামাই কালা জাদু জানে, হিন্দি বাংলা মিশিয়ে চোখ গোল গোল করে বলতে শুরু করলো, কীরকম না তারা আকাশে উঠতে পারে, মানুষকে চমড়ি গাই বানিয়ে দিতে পারে ইচ্ছে করলেই। তাছাড়া ওই গুম্পার কোনো একটি গুপ্তকক্ষে 700-800 এমনকি হাজার হাজার বয়সী লামাদের শরীর সংরক্ষিত আছে, মমি করে না, তাদের দেহ জীবিত। এই দেহ থেকে বেরিয়ে ওই প্রাচীন লামারা এখন অন্য শরীরে বিরাজ করছেন, সে শরীরের কাজ পুরুলে তারা আবার ঢুকে পড়বেন এই সব সংরক্ষিত শরীরে। সঙ্গে থাকুন, তারপর সেলা পাস পৌঁছবো আমরা, কীভাবে কখন সব কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

শুনছে ঢুকে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান ফুসাবের সৌভিকের সঙ্গে। পশ্চিম কামেং আর তাওয়াং জেলার একটা সীমা আছে, সেলা পাস। 13,700 ফুট উচ্চতার সেলা গিরিপথ সৌন্দর্যে অনন্য, এবং চতুর্দিকে উত্তুঙ্গ পর্বতমালা, আর তার মাঝখানে টল টলে জলে লেক। ঘন কুয়াশা আর রোদ্দুরে রূপচুরি চলবে কিন্তু সর্বক্ষণ গেলে সেলা পাস এবং এই মাধুর্য কিন্তু আপনাকে মুক্ত করবে। সঙ্গে পাবেন ঘন কুয়াশা রোদ্দুরের লুকোচুরি, যেটা আগেই বলছিলাম। আর এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে সেলা নামের এক কিশোরের সূর্য আর ভালোবাসার কাহিনী, তার নামেই এই জায়গার এমন নামকরণ। তো এখানে অক্সিজেন কম থাকায় কারো কারো শরীর কিন্তু খারাপ লাগতে পারে, আর সেজন্যে গাড়ি থেকে নামার সময় সতর্ক থাকতে হবে। প্রকৃতির সঙ্গে নিজের শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হয় কিছুক্ষণ, আর ব্যাপারটাকে কিন্তু সবসময় মাথায় রাখাটা দরকার। পথ আরও দুর্গম হবে আগামীতে, মানে আরও চলতে চলতে চড়াই কিন্তু মারাত্মক হবে। দশপ্রবণ রাস্তায় বিপদ যেন সবসময় সঙ্গী হয়, এটা মাথায় রাখবেন। আর এরপরেই আপনাকে পৌঁছতে হবে তাওয়াং। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা গানের পর, আবারও আজকের স্পেশাল একটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

রূপসী তো আয়ন নিয়ে ফিরে এলাম। আমি সৌভিক, আর শুনছেন আজকে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। এবং এই জায়গা না ঘুরলে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় হয়তো অনেকেই ঘুরবেন, কিন্তু এরকম একটা জায়গা কিন্তু মিস করবেন না। কারণ এখানে এমন কিছু কিছু মুহূর্তের আপনি সাক্ষী থাকবেন যেগুলো কিন্তু আপনাকে শান্ত রাখবে। আসলে বুমলা পাস, এই বুমলা পাস যাওয়ার প্রত্যেকের ইচ্ছে থাকবে এই দাওয়াং এ পৌঁছানোর পর। বুমলা পাস যাওয়ার পথে দেখে নেবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিটিসো লেক আর স্যাঙ্গে টসা লেক। কিন্তু সেখানে যাওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ অনুমতি লাগে, আর সেই অনুমতির কাজ করার মানে সারার ফাঁকেই দেখে নেওয়া যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ভারত চীন যুদ্ধে নিহত শহীদ সেনাদের স্মৃতিতে নির্মিত স্তম্ভ আর তাদের নামের তালিকা দেখে সত্যি আবেগে মন চোখ ভিজে যাবে। সন্ধ্যের দিকে এখানে চমৎকার একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর বন্দোবস্ত আছে, আর আছে খুব সুন্দর ছিমছাম একটি মিউজিয়াম। দাওয়াং এর মূল গুম্পাটি ছাড়াও এখানে আরও কিছু ছোট মাঝারি গুম্পা আছে, আর তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অ্যানি গুম্পা। আর এই গুম্পাটি কিন্তু শুধুই কিন্তু সন্ন্যাসীদের জন্য। সঙ্গে থাকুন, শেষে আরেকটা গুম্পার কথা বলবো, এবং সেটা না দেখা পর্যন্ত কিন্তু দাওয়াং সম্পূর্ণ হবে না। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো আমরা শোয়েব আজকে একদম শেষ দিকে পৌঁছে গেছি এবং আমাদের আড্ডা চলছে রূপসী তাওয়াং এর কথা নিয়ে। তো তাওয়াং এর অনেকগুলো দিকই আমরা দেখলাম এবং শেষে আমাদের অবশ্যই রাখতে হবে একটা গুম্ফা, আর এই গুম্ফাটা পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। সো সপ্তাহে প্রতিটি দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত স্থান পর্যটকদের জন্য অবারিত। লাসা গুম্ফাটার নাম। লাসা গুম্ফার পরে তিব্বতী বৌদ্ধদের কাছে তাওয়াং গুম্ফাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিব্বতীরা অবশ্য এই গুম্ফাকে তাওয়াং গুম্ফা বলেন না। তারা কি বলেন জানেন? তারা বলেন গোল্ডেন নামগিয়াল লাসে। পঞ্চম দালাই লামা নাগওয়াং লোবসাং দাটসোর নির্দেশে মেরেক লামা লাটো গ্যামস্টো স্থানীয় কিছু মানুষদের সহায়তায় 1680 থেকে 81 সাল নাগাদই বৌদ্ধ বিহারটির প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা ব্যাপার শোনা যায় যে পঞ্চম দলাই লামা গভীর ধ্যানে যখন জানার চেষ্টা করেছিলেন গুম্ফাটি কোথায় প্রতিষ্ঠিত হবে, তখন তার ঘোড়াটি এই জায়গার নির্দেশ করে। আয়তনের দিক দিয়ে এই গুম্ফা এখন ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। অন্তত 300 বৌদ্ধ ভিক্ষু এখানে বসবাস করেন। আছে স্কুল, আছে মিউজিয়াম, সমৃদ্ধ গ্রন্থাগার নিয়ে তিনতলা গুম্ফাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তাই অবশ্যই তাওয়াং শেষ করার আগে, মানে ঘুরে শেষ করার আগে এই গুম্ফাটি অবশ্যই রাখবেন। আসলে এই যে তাওয়াং গুম্ফাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। এই বৌদ্ধ গুম্ফার মূল মন্দিরে 18 ফুট উঁচু বৌদ্ধ মূর্তিটি বৌদ্ধ শিল্প কর্মের একটি উৎকৃষ্ট উদাহরণ। শুনেছি সোনার অক্ষরে লেখা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথির সম্ভার আছে সেখানে, আর এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে, এবং অবশ্যই এই রূপসী তাওয়াং দেখতে কিন্তু ভুলবেন না। যে যেখানেই ঘুরুন না কেন, অবশ্যই আপনার ঘোরার তালিকায় এই রূপসী তাওয়াংকে কিন্তু সঙ্গে রাখবেন। আর আসি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদ কি নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যে মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +7475039657121। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সবসময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com।

বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউল, তার জীবন কাহিনী নিয়ে এবার তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি। বিশ্ব সঙ্গীত দিবসের দিন এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে তিনটি এপিসোড এবং পাঁচটি গান। এসবিএফ মিউজিকের উদ্যোগে এবার মানুষের কাছে পৌঁছে যাবে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এই যে মৌসুমী পাড়িয়াল থেকে তার আজকের পার্বতী বাউল হয়ে ওঠা, এই যে তার জার্নিটা, সেই জার্নিটা কিন্তু খুব একটা সহজ নয়, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বৃষ্টি।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: নদী।

0: তো রাঁধতে পারি, খারাপ লাগবে খেতে? লাঞ্চ যদি হয় নুডলসে আর ডিনার অমলেটে,
1: ফাটিয়ে ফাটিয়ে হবে।

কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। সেদিনের মৌসুমি প্যারিয়াল থেকে আজকের পার্বতী বাউল হয়ে ওঠা এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তার এই জীবনযাত্রায় উঠে এসেছে, তৈরি হয়েছে তথ্যচিত্র। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এসবিএফ মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে নতুন তথ্যচিত্র, যেখানে জানা যাবে মৌসুমি পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী, জানা যাবে কিভাবে শুরু হয়েছিল তার এই যাত্রা। পার্বতী বাউলের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি, যেখানে রয়েছে 3টি এপিসোড এবং 5টি গান। আর এই যে 5টি গান যে নেওয়া হয়েছে, সেই 5টি গানের যে বিষয়গুলো, প্রত্যেকটি থিমই কিন্তু আলাদা আলাদা। কোনো গানে রয়েছে গুরু শিষ্যের পরম্পরা, তো কোথাও রয়েছে আবার শ্রীকৃষ্ণের আরাধনা। সেই গানগুলো নিয়েও আমরা কথা বলবো, তবে এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

এসবিএফ মিউজিকের উদ্যোগে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে একাধিক গান। আর সেই সবকিছু নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তথ্যচিত্রটি নিয়ে কথা বলছি, যেখানে আমরা পার্বতী বাউলের সেই যে তার যে যাত্রা পথ, যেখানে সেই মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা সেই যে জীবন কাহিনী, তার যে যাত্রাপথ, সেটাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে। এখানে রয়েছে অনেকগুলো গান, আর সেই গানগুলো ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, যেখানে রয়েছে বিভিন্ন থিমের অনেকগুলো গান, যেমন কুল কলঙ্ক, শ্রী সনাতন দাস বাউলের জীবন থেকে অনুপ্রাণিত একটি প্রাচীন বাউল গান, যেটা হলো কুল কলঙ্ক। এই বাউল গানটির মধ্যে তুলে ধরা হয়েছে গুরু শিষ্যের পরম্পরার ঐতিহ্যকে। আবার নাচিয়ে নাচিয়ে, এই গানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, বাউল সাধনার মূল দিক, সেই দিকটিও কিন্তু উঠে এসেছে। এইরকমই আরও গান রয়েছে যেগুলোর থিমও কিন্তু আলাদা, আমরা জানবো সেই গানের কথাও। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

হরি নামের তরি, এই গানটি পার্বতী বাউলের গলায় অনেকবার শোনা গিয়েছে। বাউল গোষ্ঠীর পরম্পরা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, আর তার থিমগুলো কিন্তু আলাদা আলাদা, যেখানে আরও একটি গান রয়েছে দিন তারিণী। এই গানটির রচয়িতা তিনি নিজেই। এই ভক্তিমূলক গানটি মা কালীকে নিবেদন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে শ্রী শশাঙ্ক গোসাইয়ের আখড়ার একটি বহুল প্রচলিত গান আসছে জামাই দিগম্বর। এই গানটির মাধ্যমে শিবকে একজন ভিক্ষুক জামাই হিসেবে বর্ণনা করা হয়েছে। এই গানগুলো রয়েছে এই তথ্যচিত্রটিতে। এসবিএফ মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিবে

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। এসবিএফ মিউজিকের উদ্যোগে এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে, যেখানে জানা যাবে মৌসুমী পাড়িয়াল থেকে তার পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী। তার এই যে যাত্রা, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিভাবে কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে, সেই সব কিছু নিয়েই এই তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, যেই গানগুলোর থিমও কিন্তু আলাদা আলাদা। আমরা সেই সব কিছু নিয়ে কথা বললাম আমাদের আজকের পপকর্নে। আর এইভাবে গল্প করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আজকে এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা দেবো যেটা অনেকেরই ফেভারিট খাদ্য, কিন্তু আপনি গপ গপ করে খেতেও পারবেন না, তবুও আপনাকে ক্ষেত্র বিশেষে এটা খেতেই হবে। কি বিষয়ে কথা বলছি? আরে বলবো মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এমন একটা বিষয় নিয়ে আড্ডাটা দেব যেটা একটা অত্যন্ত প্রিয় খাদ্য অনেকের, সেটা হলো ডিগবাজি। আগে হ্যাঁ হ্যাঁ, ডিগবাজি। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কি না অনেকেই মাঝে মধ্যেই খেয়ে থাকেন, এবং অনেকে ইচ্ছে না থাকলেও ক্ষেত্র বিশেষে তাদের খেতে হয়। তো এই ডিগবাজি নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু ঘটনা আছে যেগুলো কি না বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দিগবাজির কথা বললেই আমার কিন্তু প্রথমেই একটি টুথপেস্ট কোম্পানির কথা মনে পড়ে। সেই টুথপেস্ট কোম্পানি যারা যখন প্রথমে এসেছিল তার যা বুলি ছিল, এখনকার বুলি শুনলেই মনে হয় যে ওফ, দিগবাজি জিনিসটা কি উপাদেয়। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর দিগবাজি নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে একটি টুথপেস্ট কোম্পানি সে যখন প্রথম মার্কেটে আসে বলেছিল যে কয়লা দিয়ে একদম দাঁত মাজবেন না, কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কোল একদম বর্জনীয়। কিন্তু আর কয়েক বছর আগে অর্থাৎ তার মার্কেটে আসার বছর বিশেক পরে সে এখন বলছে যে কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত উপকারী, আপনার জন্য আমরা চারকোল মিশিয়ে টুথপেস্ট নিয়ে এসেছি। কাজলেই ভাবুন যে ঠিক কতটা উপাদেয় জিনিস এই দিগবাজি, না হলে ব্যাপারটা এরকম ঘটে আপনি বলুন তো। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের বিচ্ছেদানার আড্ডার আসলে দিগবাজি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ।

প্রেমের ময়দান, এবং সেই ময়দানে যদি আপনি ছুটতে চান, লেঙ্গি খেতে না চান, তাহলে আপনাকে ডিগবাজি খেতেই হবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। তো যে কথা বলছিলাম যে প্রেমের ময়দানে যদি আপনি গড়গড় করে দৌড়তে চান, তাহলে আপনাকে কিন্তু ক্ষেত্র বিশেষে ডিগবাজি খেতেই হবে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলছি, ধরুন আপনার সামনে দিয়ে একজন হট কেউ চলে গেল, এদিকে আপনি বসে আছেন আপনার পার্টনারের সামনে, তখন যদি আপনি স্বীকার করেন যে আপনি সেদিকেই ড্যাবড্যাবিয়ে তাকিয়েছিলেন, তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে, বুঝলেন। এরকমই ছোটোখাটো কিছু ডিগবাজি খেতে হবে, যেমন ধরুন একটু লেট হয়ে গেল পৌঁছতে পৌঁছতে যেখানে আপনার মিটিং করার কথা, তখন যদি বলেন যে আপনি আলসেমি করে ল্যাদ খেয়ে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলেন, বুঝতেই পারছেন কী হবে। কাজেই বলতে হবে যে প্রচণ্ড জ্যাম ছিল, অফিসের বস ডেকেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটুকু ছোটোখাটো ডিগবাজি খেতেই হবে, না হলে প্রেমের ময়দানে কিন্তু গাড়ি গড়গড় করে চলবে না, বুঝলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে।

পেশার লোকজন ডিগবাজি খেতে পুরোপুরি সিদ্ধ হস্ত, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তাদের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। আর ডিগবাজির সঙ্গে যদি কোনো একটি পেশাকে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত করা যায় তাহলে সেই পেশাটি হলো রাজনীতি। আগে হ্যাঁ হ্যাঁ রাজনীতি, মানে রাজনীতিবিদদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে প্রযোজ্য। তারা মাঝে মধ্যেই ডিগবাজি খেয়ে থাকেন, কখনো এই পার্টিতে কখনো ওই পার্টিতে, কখনো ওই পার্টি থেকে এই পার্টিতে, কখনো এই পার্টি থেকে ওই পার্টিতে, কখনো তিনি যেটা বলেছিলেন সেটা মানছেন না, কখনো যেটা মানছেন সেটা বলেননি, এরকম অদ্ভুত অদ্ভুত ডিগবাজি ক্ষেত্র বিশেষে কেসে তিনি খেয়েই থাকেন। কাজেই বলছিলাম যে এই রাজনীতির ময়দানেও কিন্তু ডিগবাজিটা একটি মাস্ট স্কিল, যদিও সবার ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়, কিন্তু ম্যাক্সিমাম যেটা করে থাকেন সেটা দিয়েই তো ব্যাপারটা ডিফাইন হয়, তাই নয় কি? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে রাজনীতিকে নিয়েই, সরি ডিগবাজিকে নিয়েই। আর একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা একদম ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

আর শুধু রাজনীতিবিদদেরই দোষটার দিই কি করে বলুন তো, আমাদের সাধারণ মানুষজনও কি কম ডিগবাজি খান? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেরা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে রাজনীতিবিদরা এই ডিগবাজি খেতে সিদ্ধহস্ত, কিন্তু সাধারণ কয়েকজন মানুষকেও আমরা কিন্তু চিনি যারা আমাদের আশেপাশে রয়েছেন, সেটা আপনার আশেপাশেও আছেন, আমার আশেপাশেও রয়েছেন এরকম কয়েকজন, যারা কিনা আপনার সামনে আপনাকে প্রশংসায় একদম বিগলিত করে দেবে, কিন্তু যেই আপনি পেছন ফিরলেন ব্যাস শুরু হয়ে গেল নিন্দা মন্দ কুটকচালি, এবং এদেরকে দেখলে মনে হয় যে সত্যি ডিগবাজি জিনিসটা এদের অত্যন্ত ইনফ্যাক্ট সব থেকে প্রিয় খাদ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কি না আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয়। তো সেই ডিগবাজি নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা প্রচণ্ড রোমাঞ্চকর। তো সেই রোমাঞ্চকর কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম যেভাবে আপনার পাশে চলতে থাকে ঠিক সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝুলি গান, এবং গানের মাঝখানে মাঝখানে বেশ কিছু কথা বলবো, একটু আড্ডার ছলে ছোটোবেলাটাকে ঝালিয়ে নেব। ঠিক আড্ডার ছলে ছোটোবেলায় যেমন আমাদের পড়াশোনাও ছিল, ঠিক পড়াশোনার ফাঁকে অর্থাৎ অবসর সময় ছিল রবি ঠাকুরের ছোট গল্প।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেকেই আছেন বই পড়তে ভালোবাসেন এবং বই পড়ার মানুষের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেমন অনেকে নভেল পড়তে ভালোবাসেন, অনেকক্ষণ ধরে যারা ধৈর্য ধরতে পারেন না তারা কিন্তু ছোট গল্প পড়তে ভালোবাসেন, কেউ কেউ আবার কবিতা ভালোবাসেন পড়তে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি সব সময়ের জন্য ছোট গল্প, আর বিশেষ করে এমন একটা ছোট গল্প যার এন্ডিংটা একদম যেমনটা আমি ভাবতে পারি ঠিক সেই রকমই, খুব যে আকাশ কুসুম নয়, ঠিক সেই রকমই ছোট গল্প পড়ে আমি রিলেট করতে পারতাম, যেটা হচ্ছে রবি ঠাকুরের ছোট গল্প। ছোট গল্পের সাথে রবি ঠাকুরের একটা ওতপ্রোত যোগ আছে এবং রবি ঠাকুরের জীবনেও ছোট গল্প কিন্তু ভীষণভাবে একটা কি বলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেটা নিয়ে আজকের একটা কথা হবে।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

ছোট গল্প যখন কথা উঠছে এবং রবি ঠাকুরের ছোট গল্প আসছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনে ছোট গল্পের কখন আবির্ভাব ঘটেছিল সেই কথা বলা যাক। 1861 সাল থেকে 1941 সাল এর মাঝখানে প্রায় 94 ছোট গল্প তিনি রচনা করেছেন, এবং যখন রবি ঠাকুরের বয়স মাত্র 16 বছর সেই সময় ভিখারিণী গল্পটি রচনা করেন। তারপর যখন তার বয়স 23 বছর তিনি রচনা করেন ঘাটের কথা ও রাজপথের কথা, এই দুটি গল্প। তারপরে তো আমরা সবাই জানি মুকুট এবং আরও অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তিনি লেখেন, এবং সেটা দর্শকদের মনে বা পাঠকদের মনে যাই বলি না কেন একটা জায়গা করে নেয়।

রবি ঠাকুরের ছোট গল্প শুধুমাত্র যে বই পড়ার ছোট গল্প তা কিন্তু না, অনেকেই কিন্তু ছোট গল্প অবলম্বনে অনেক সিনেমা বানিয়েছেন এবং এই সিনেমাগুলো কিন্তু অনেকটা জনপ্রিয় হয়েছে। সেই জন্যই আগের আড্ডার মানে আড্ডার যে শুরুটার সময়টা আমি বলছিলাম যে দর্শক এবং পাঠক তাদের দুজনের কাছে কিন্তু রবি ঠাকুরের ছোট গল্পের একটা আলাদাই তাৎপর্য আছে। যদি আমি বলি যে ওই যে রবি ঠাকুরের ওই ছোট গল্পটা যেটা হচ্ছে পোস্টমাস্টার, এবং এই পোস্টমাস্টার গল্পটা যদি আপনি পড়েন আপনি কিন্তু আকাশ কুসুম ভাববেন না। আমাদের জীবনের বা আমাদের চলতি পথে যেমনটা আমরা ভিজুয়ালাইজ করি ঠিক সেই রকমই কিন্তু গল্পটা। আর আশা করি আমার মনে হয় যে আজকের আটাটা যখন ছোট গল্প নিয়ে হচ্ছে তাই আমার প্রিয় ছোট গল্প সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, এবং তার সাথে সাথে আপনার কী কী প্রিয় ছোট গল্প রয়েছে রবি ঠাকুরের ছোট গল্প সেটা নিয়েও আটটা হবে আজকের।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রবি ঠাকুর এবং ছোট গল্প, তার ঝুলিতে যে কত ছোট গল্প আছে এবং সেই ছোট গল্প কতটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যে সে কতটা সমৃদ্ধ করেছে তা নয়, সেটা সিনেমা জগতে কতটা সমৃদ্ধ করেছে সেটা আমরা কিন্তু বড় বড় পরিচালকদের হাতে যখন রবি ঠাকুরের ছোট গল্প সিনেমার আকারে আমরা দেখেছি বা তার উপন্যাস দেখেছি তখন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি সাজাই পোস্টমাস্টার, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি ও কাবুলিওয়ালা, তাহলে আপনি কোনটাকে কোনটাকে পরপর রাখবেন? আমার কাছে সবসময়ের জন্য কাবুলিওয়ালা কিন্তু আগেই থাকবে, কারণ ছোটবেলা বড়বেলা মিলিয়ে এই গল্পের সাথে কোনো কিছু তুলনা হয় বলে মনে হয় না। এবং এই যে এমন একটা ফল বিক্রেতার গল্প, যিনি একটি কলকাতায় অল্প বয়সী মেয়ের সাথে একটি আলাদাই সম্পর্ক তৈরি করেন, আমার মনে হয় সেই যে মিষ্টি সম্পর্কটা, একটা অসম বয়সী বন্ধুত্বের গল্প, সেটা নিয়ে একটা আলাদা ইমোশন রয়েছে বাঙালির, তাই জন্য আমি বেছে নিলাম কাবুলিওয়ালাকে। এবং আপনার কাছে প্রিয় ছোট গল্প কি সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম, আর তার সাথে সাথে ভালোবাসায় অবশ্যই থাকলাম। ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই আড্ডাটা যেহেতু স্পেশাল, কেন স্পেশাল বলুন তো, তার কারণ হচ্ছে আমাদের ফেসটাকে ঠিক রাখতে হবে, মানে আমাদের ত্বককে খুব ভালো রাখতে হবে। আর তার পাশাপাশি আরও কয়েকটা জিনিসকে যত্নে রাখার কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের সচরাচর বোনেরা দিদিরা মায়েরা কাকিমারা করেন না, কিন্তু আজকের পর অবশ্যই সেগুলো নিয়েও আপনারা ভাববেন। কারণ সোনার গয়নার কদর বেশি এবং সোনাকে যত্নেও রাখতে হয়, কিন্তু রূপোর গয়না, হ্যাঁ, তাকেও যত্নে রাখতে পারবেন খুব সহজে। তার কয়েকটা কৌশলও আপনাদের বলে দেবো এই শোয়ের শেষের দিকে। তাহলে এখন যেটা বলবো, প্রথম ত্বকের একটা খুব গুরুত্বপূর্ণ ফলের কথা বলবো, যে ফলটার মাধ্যমে কিন্তু ত্বক তরতাজা থাকতে বাধ্য। মুখের চামড়ার ভাঁজ পড়া ও পিগমেন্টেশনের সমাধানে আপেল কিন্তু খুব কার্যকরী একটি ফল। হ্যাঁ, আপেল শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, ব্যাস সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে, আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হয়ে উঠবে। এরকম আরও কয়েকটা টিপস আজকের এই 1 ঘন্টার আড্ডায় আছে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গান শুনে আমরা ফিরে এসে আড্ডা জারি থাকবে, যত্নে থাকার রহস্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যত্নে থাকার রহস্য নিয়ে। তো আঙুর আর লিচুর কথা এবার একটু বলবো, কারণ ত্বককে ভালো রাখতে আমাদের এর জুড়ি মেলা ভার। লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, বীজ ছাড়িয়ে চটকে তাতে মেশান মধু আর লেবুর রস, ব্যাস সারা মুখে মেখে রাখুন, বেশি নয় 15-20 মিনিট। বড়ি রেখা থেকে ট্যান এবং ত্বকের শুষ্কতা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টেড। আর আঙুরের কথা বলবো, হ্যাঁ আঙুরের রসে আছে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড এবং এটি ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। আধ কাপ ওটস বা কর্নমিল, আধ কাপ দই ও সঙ্গে 1-4 কাপ আঙুরের রস ভালোভাবে মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দিন। মুখে লাগিয়ে 2 মিনিট ধরে আলতু হাতে ঘষলে কিন্তু ত্বকের ময়লা এবং মৃত কোষ উঠে আসবে, গ্যারেন্টেড এটাও। সঙ্গে থাকুন, আরও কিছু বলবো, তাই এখন সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। চারপর শুনবো, তারপর ফিরে এসে বাকি কথা। সঙ্গে থাকুন।

ত্বকের আড্ডা নিয়ে আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, যত্নে থাকার রহস্য। ত্বক নিয়ে কথা চলছে, এবার একটু লেবুর কথা বলি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন হাতের কোনোই ও তার সঙ্গে হাঁটুর কালো দাগের উপর হালকাভাবে ঘষলে কালচে দাগ কিন্তু নিমেষে দূর হয়ে যাবে। পাশাপাশি যদি কারোর ব্রণর সমস্যা বা দাগ হালকা করতেও লেবু কিন্তু সমান উপকারী। তো হ্যান্ডলুম থেকে ঢাকাই মসলিন, ইক্কত অথবা বিষ্ণুপুরী সিল্ক, শাড়ির সঙ্গে রূপুর গয়নার সঙ্গত আপনার সাজকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং গয়না তো শুধুমাত্র কিনলেই হবে না, তার একটা যত্নআত্তি করা চাই। তাই কীভাবে রাখলে বহু বছর পর্যন্ত একই রকম জেলা থাকবে, চলুন এই বিরতির পর আপনাদের সঙ্গে সেইটুকু একটু শেয়ার করে দিই। নিজে যেমন ভালো থাকতে পছন্দ করেন, আপনার সঙ্গে ব্যবহৃত জিনিসগুলো কিন্তু পছন্দ করে সুন্দর করে যত্ন করে রাখাটাও একটা দারুণ কাজ। তাই গয়নাকেও ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের আবার এই স্পেশাল আড্ডা নিয়ে। তো ত্বকের কথা বলেছি, একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর রূপোর গয়না রাখুন। এবার দু চামচ বেকিং সোডা মেশানো, ঈষৎ উষ্ণ জল তার উপর ঢালুন। 8 ঘন্টা ভেজে রাখার পরে আলতো হাতে গয়না

পরিষ্কার করে দিন। পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন, দেখবেন গয়নার হারানো উজ্জ্বলতা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই যে আপনার প্রিয় গয়না, সেটাকে আপনি খুব যত্নে কীভাবে রাখতে পারবেন, এবং স্পেশালি রূপোর গয়না, আর সেটা নিয়েই এই বাকি সময়টুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক সময়ই রূপোর গয়না মুক্ত এবং অন্যান্য দামি পাথর বসানো থাকে, প্রত্যেকেরই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু গয়না আর ঈষদুষ্ণ জলে চোবানো যাবে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, টুথপেস্ট ঘষে পরিষ্কার করতে পারেন। তাহলে রূপোর গয়নাকে কীভাবে যত্নে রাখবেন তার কয়েকটা ঝলক আপনাদের দিলাম, বাকি আছে, ফিরে এসে বাকিটা পড়বো। এবং এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম। এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা যত্নে রাখার রহস্য নিয়ে। তো এবার ত্বকের কথা তো কিছু আগেই বললাম, এবার একটু অন্য একটা বিষয় নিয়ে বলি। পারফিউম, লোশন, হেয়ার সিরাম এগুলো রূপোর রং কালো করে দেয়, তাই প্রতিবার ব্যবহারের পর উপর গয়নাগুলো নরম কাপড় দিয়ে মুছে তারপর তুলে রাখুন। এমনভাবে রাখবেন যাতে সূর্যের আলো থেকে দূরে থাকে। হ্যাঁ, কথা বললাম আপনার রূপোর গহনা নিয়ে, আর রূপোর গহনা কীভাবে যত্নে রাখবেন সেটা আপনাদের শেয়ার করলাম। রূপোর গহনা চকচকে করতে লেবুর কিন্তু জরুরি নেই, আর একটি লেবু কেটে তার মধ্যে লবণ লাগিয়ে গয়নার উপর ঘষে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন নিমেষেই কিন্তু ঝকঝকে হবে। গয়না পরিষ্কার করার জন্য পলিশিং ক্লথ অনলাইনে পাওয়া যায়, বেশিরভাগ ব্র্যান্ড ডিসপোজেবল ও পুনর্ব্যবহারযোগ্য পলিশিং ক্লথ তৈরি করে। তো গয়নার উপর আঙুলের ছাপ, ময়লা, স্ক্র্যাচ, তেলের দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে, এবং এই রত্নকচিত গয়না থেকে ময়লা বের করতেও কিন্তু পলিশিং ক্লথ ব্যবহার করতে পারে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেটওয়ার্ক কম 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। টাটা।

শীতকাল মানে ভরপুর রোম্যান্স। শীত আর রোম্যান্স যেন একে অপরের পরিপূরক, কি তাই তো? ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে নাইট আউটে বেরিয়েছেন, ভীষণ ঠান্ডা লাগছে, রাস্তার ধারে একটু আগুন পুহিয়ে নিলেন, ইটস আ ডেট। সেই আগুনের তাপে দুজনের মনটা উষ্ণতায় ভরে গেল। শীতের এরকম রোম্যান্টিক ডেটের কথা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। ফিরছি তিনটে গানের পরে।

আপনাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। রোম্যান্টিক শীতকাল বা শীতের রোম্যান্স নিয়ে আজকে আমরা আড্ডা মারছি। শীতকালের সঙ্গে কিন্তু নিদ্রার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে ঘুম। মানে শীতকালে যখন আপনি ঘুমোবেন, বিছানার ব্ল্যাঙ্কেট আপনাকে পুরো স্যান্ডউইচ বানিয়ে দেবে, মানে আপনি ঠিক মাঝখানের লেয়ারটা, আর বিছানা আর ব্ল্যাঙ্কেট অনেকটা পাউরুটির দুটো কাভার। কি তাই তো? এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শীতের রোম্যান্স নিয়ে আড্ডা মারছে, চটপট কিছু জানানোর থাকলে হোয়াটসঅ্যাপ করুন +4 7 5 0 3 9 6 5 7 1 2-তে। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীতের মরশুমে বেশ জোর কদমে বিয়ের সিজন হয়, মানে টানা বিয়ে বাড়ি দেখতে পাই এবং প্রচুর মানুষ শীতকালে বিয়ে করে থাকেন। বিয়ে মানে নতুন জীবন, আর নতুন জীবন মানে রোম্যান্সে ভরপুর। তবে বিয়ে বাড়ি বললেই আমার একটা জিনিস ভীষণ মনে পড়ে, সেটা হলো মাটন কিংবা বিরিয়ানির সঙ্গে কবজি ডুবিয়ে রোম্যান্স করা। আপনার কাছে শীতের রোম্যান্স ঠিক কী জানান না আমাকে চটপট +447503965712 আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটোবেলার শীতকালটা খুব মনে পড়ে, মানে সেটা নিয়ে একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের বাগান ছিল বাড়ির, তো শীতকালে যখন ছোট ছিলাম রোদ পোহাতাম, মাদুর বিছিয়ে দাদু ভাইয়ের কাছে গল্প শোনা কিংবা গল্পের বই রিডিং পড়ে দাদু ভাইকে শোনানো আর কমলালেবুর রস খাওয়া, এইটা ছিল ছোটোবেলার একটা নস্টালজিক ঘটনা। এই ঘটনাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ঘটনা। শীতের রোম্যান্স বলতে ছোটোবেলার বই পড়া আর দাদু ভাইয়ের কাছে গল্প শোনাটা আমার কাছে রোম্যান্টিক, আদরে এবং স্নেহের একটা ভালোবাসার মুহূর্ত, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।
1: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনের

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শীতকাল মানেই প্রিয় সোয়েটার বা শালের সঙ্গে বেশ খানিকক্ষণ আলিঙ্গন করে থাকা, বলাই বাহুল্য ঘণ্টার পর ঘণ্টা। এবং শীতের পোশাকগুলো দারুণ মেমোরেবল ইনসিডেন্ট লকারে বন্দি করে রাখে, কারণ শীতের পোশাক আমরা জেনারেলি সারা বছর পরতে পারি না, তো বছরের একটা নির্দিষ্ট সময়ে পরি এবং তখন যে মেমোরিজটা ক্রিয়েট হয় সেটা তারা লকারে তুলে রাখে, সেটাই আমার কাছে রোম্যান্স। আজকের মতন আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাসুন্দীর সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথার অ্যাক্সেন্ট সেন্ট পারসেন্ট সেন্ট পারসেন্ট জীবনেও কারেক্ট হয় না
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল
1: তাই বলে বলবে ভুল

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছপাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছপাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

গানের ওপারে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়। এমন এই কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না, কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়। তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ, সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, একই মাটির ওপর অন্য দিকে দিগন্ত, অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত। ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা দেবো যেটা অনেকেরই ফেভারিট খাদ্য, কিন্তু আপনি গপ গপ করে খেতেও পারবেন না, তবুও আপনাকে ক্ষেত্র বিশেষে এটা খেতেই হবে। কি বিষয়ে কথা বলছি? আরে বলবো মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে এমন একটা বিষয় নিয়ে আড্ডাটা দেব যেটা একটা অত্যন্ত প্রিয় খাদ্য অনেকের, সেটা হলো ডিগবাজি। আগে হ্যাঁ হ্যাঁ, ডিগবাজি। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কি না অনেকেই মাঝে মধ্যেই খেয়ে থাকেন, এবং অনেকে ইচ্ছে না থাকলেও ক্ষেত্র বিশেষে তাদের খেতে হয়। তো এই ডিগবাজি নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু ঘটনা আছে যেগুলো কি না বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দিগবাজির কথা বললেই আমার কিন্তু প্রথমেই একটি টুথপেস্ট কোম্পানির কথা মনে পড়ে। সেই টুথপেস্ট কোম্পানি যারা যখন প্রথমে এসেছিল তার যা বুলি ছিল, এখনকার বুলি শুনলেই মনে হয় যে ওফ, দিগবাজি জিনিসটা কি উপাদেয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর দিগবাজি নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে একটি টুথপেস্ট কোম্পানি সে যখন প্রথম মার্কেটে আসে বলেছিল যে কয়লা দিয়ে একদম দাঁত মাজবেন না, কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কোল একদম বর্জনীয়। কিন্তু আর কয়েক বছর আগে অর্থাৎ তার মার্কেটে আসার বছর বিশেক পরে সে এখন বলছে যে কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত উপকারী, আপনার জন্য আমরা চারকোল মিশিয়ে টুথপেস্ট নিয়ে এসেছি। কাজলেই ভাবুন যে ঠিক কতটা উপাদেয় জিনিস এই দিগবাজি, না হলে ব্যাপারটা এরকম ঘটে আপনি বলুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে দিগবাজি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একজন হট কেউ চলে গেল, এদিকে আপনি বসে আছেন আপনার পার্টনারের সামনে, তখন যদি আপনি স্বীকার করেন যে আপনি সেদিকেই ডেবডেবিয়ে তাকিয়েছিলেন, তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে, বুঝলেন? এরকমই ছোটোখাটো কিছু ডিগবাজি খেতে হবে, যেমন ধরুন একটু লেট হয়ে গেল পৌঁছতে পৌঁছতে যেখানে আপনার মিটিং করার কথা, তখন যদি বলেন যে আপনি আলসেমি করে লেদ খেয়ে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলেন, বুঝতেই পারছেন কী হবে, কাজেই বলতে হবে যে প্রচণ্ড জ্যাম ছিল, অফিসের বস ডেকেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটুকু ছোটোখাটো ডিগবাজি খেতেই হবে, না হলে প্রেমের ময়দানে কিন্তু গাড়ি গড়গড় করে চলবে না, বুঝলেন? তো রেডিও বাংলানে.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানে.কম।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে

0: চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই

এমন একটি পেশা আছে যেই পেশার লোকজন ডিগবাজি খেতে পুরোপুরি সিদ্ধ হস্ত, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তাদের। তো রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। আর ডিগবাজির সঙ্গে যদি কোনো একটি পেশাকে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত করা যায় তাহলে সেই পেশাটি হলো রাজনীতি। আগে হ্যাঁ হ্যাঁ রাজনীতি, মানে রাজনীতিবিদদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে প্রযোজ্য। তারা মাঝে মধ্যেই ডিগবাজি খেয়ে থাকেন, কখনো এই পার্টিতে, কখনো ওই পার্টিতে, কখনো ওই পার্টি থেকে এই পার্টিতে, কখনো এই পার্টি থেকে ওই পার্টিতে, কখনো তিনি যেটা বলেছিলেন সেটা মানছেন না, কখনো যেটা মানছেন সেটা বলেননি। এরকম অদ্ভুত অদ্ভুত ডিগবাজি ক্ষেত্র বিশেষে কেসে তিনি খেয়েই থাকেন। কাজেই বলছিলাম যে এই রাজনীতির ময়দানেও কিন্তু ডিগবাজিটা একটি মাস্ট স্কিল, যদিও সবার ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়, কিন্তু ম্যাক্সিমাম যেটা করে থাকেন সেটা দিয়েই তো ব্যাপারটা ডিফাইন হয়, তাই নয় কি? তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে রাজনীতিকে নিয়েই, সরি ডিগবাজিকে নিয়েই। আর একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা একদম ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর শুধু রাজনীতিবিদদেরই দোষটার দিই কি করে বলুন তো, আমাদের সাধারণ মানুষ যেন কি কম ডিগবাজি খান। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে রাজনীতিবিদরা এই ডিগবাজি খেতে সিদ্ধহস্ত, কিন্তু সাধারণ কয়েকজন মানুষকেও আমরা কিন্তু চিনি যারা আমাদের আশেপাশে রয়েছেন, সেটা আপনার আশেপাশেও আছেন, আমার আশেপাশেও রয়েছেন এরকম কয়েকজন, যারা কিনা আপনার সামনে আপনাকে প্রশংসায় একদম বিগলিত করে দেবে, কিন্তু যেই আপনি পেছন ফিরলেন ব্যাস শুরু হয়ে গেল নিন্দামন্দ কুটকচালি, এবং এদেরকে দেখলে মনে হয় যে সত্যি ডিগবাজি জিনিসটা এদের অত্যন্ত ইনফ্যাক্ট সব থেকে প্রিয় খাদ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কি না আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয়। তো সেই ডিগবাজি নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা প্রচণ্ড রোমাঞ্চকর। তো সেই রোমাঞ্চকর কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম যেভাবে আপনার পাশে চলতে থাকে ঠিক সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলানে .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝুলি গান, এবং গানের মাঝখানে মাঝখানে বেশ কিছু কথা বলবো, একটু আড্ডার ছলে ছোটোবেলাটাকে ঝালিয়ে নেব। ঠিক আড্ডার ছলে ছোটোবেলায় যেমন আমাদের পড়াশোনাও ছিল, ঠিক পড়াশোনার ফাঁকে অর্থাৎ অবসর সময় ছিল রবি ঠাকুরের ছোট গল্প।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

অনেকেই আছেন বই পড়তে ভালোবাসেন এবং বই পড়ার মানুষের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেমন অনেকে নভেল পড়তে ভালোবাসেন, অনেকক্ষণ ধরে যারা ধৈর্য ধরতে পারেন না তারা কিন্তু ছোট গল্প পড়তে ভালোবাসেন, কেউ কেউ আবার কবিতা ভালোবাসেন পড়তে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি সব সময়ের জন্য ছোট গল্প, আর বিশেষ করে এমন একটা ছোট গল্প যার এন্ডিংটা একদম যেমনটা আমি ভাবতে পারি ঠিক সেই রকমই, খুব যে আকাশ কুসুম নয়, ঠিক সেই রকমই ছোট গল্প পড়ে আমি রিলেট করতে পারতাম, যেটা হচ্ছে রবি ঠাকুরের ছোট গল্প। ছোট গল্পের সাথে রবি ঠাকুরের একটা ওতপ্রোত যোগ আছে এবং রবি ঠাকুরের জীবনেও ছোট গল্প কিন্তু ভীষণভাবে একটা কি বলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেটা নিয়ে আজকের একটা কথা হবে।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

Hallo.

RadioBanglanet.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ছোট গল্প যখন কথা উঠছে এবং রবি ঠাকুরের ছোট গল্প আসছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনে ছোট গল্পের কখন আবির্ভাব ঘটেছিল সেই কথাও বলা যাক। 1861 সাল থেকে 1941 সাল এর মাঝখানে প্রায় 94টি ছোট গল্প তিনি রচনা করেছেন, এবং যখন রবি ঠাকুরের বয়স মাত্র 16 বছর সেই সময় ভিখারিণী গল্পটি রচনা করেন। তারপর যখন তার বয়স 23 বছর তিনি রচনা করেন ঘাটের কথা ও রাজপথের কথা, এই দুটি গল্প। তারপরে তো আমরা সবাই জানি মুকুট এবং আরও অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তিনি লেখেন, এবং সেটা দর্শকদের মনে বা পাঠকদের মনে যাই বলি না কেন একটা জায়গা করে নেয়।

রবি ঠাকুরের ছোট গল্প শুধুমাত্র যে বই পড়ার ছোট গল্প তা কিন্তু না, অনেকেই কিন্তু ছোট গল্প অবলম্বনে অনেক সিনেমা বানিয়েছেন এবং এই সিনেমাগুলো কিন্তু অনেকটা জনপ্রিয় হয়েছে। সেই জন্যই আগের আড্ডার মানে আড্ডার যে শুরুটার সময়টা আমি বলছিলাম যে দর্শক এবং পাঠক তাদের দুজনের কাছে কিন্তু রবি ঠাকুরের ছোট গল্পের একটা আলাদাই তাৎপর্য আছে। যদি আমি বলি যে ওই যে রবি ঠাকুরের ওই ছোট গল্পটা যেটা হচ্ছে পোস্টমাস্টার, এবং এই পোস্টমাস্টার গল্পটা যদি আপনি পড়েন আপনি কিন্তু আকাশ কুসুম ভাববেন না। আমাদের জীবনের বা আমাদের চলতি পথে যেমনটা আমরা ভিজুয়ালাইজ করি ঠিক সেই রকমই কিন্তু গল্পটা। আর আশা করি আমার মনে হয় যে আজকের আটাটা যখন ছোট গল্প নিয়ে হচ্ছে তাই আমার প্রিয় ছোট গল্প সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, এবং তার সাথে সাথে আপনার কী কী প্রিয় ছোট গল্প রয়েছে রবি ঠাকুরের ছোট গল্প সেটা নিয়েও আড্ডা হবে আজকের।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ভাষণ কোথাও আবার একটু শাসন তোমার চিঠির কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন।

রবি ঠাকুর এবং ছোট গল্প, তার ঝুলিতে যে কত ছোট গল্প আছে এবং সেই ছোট গল্প কতটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যে সে কতটা সমৃদ্ধ করেছে তা নয়, সেটা সিনেমা জগতে কতটা সমৃদ্ধ করেছে সেটা আমরা কিন্তু বড় বড় পরিচালকদের হাতে যখন রবি ঠাকুরের ছোট গল্প সিনেমার আকারে আমরা দেখেছি বা তার উপন্যাস দেখেছি তখন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি সাজাই পোস্টমাস্টার, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি ও কাবুলিওয়ালা, তাহলে আপনি কোনটাকে কোনটাকে পরপর রাখবেন? আমার কাছে সব সময়ের জন্য কাবুলিওয়ালা কিন্তু আগেই থাকবে, কারণ ছোটবেলা বড়বেলা মিলিয়ে এই গল্পের সাথে কোনো কিছু তুলনা হয় বলে মনে হয় না। এবং এই যে এমন একটা ফল বিক্রেতার গল্প যিনি একটি কলকাতায় অল্প বয়সী মেয়ের সাথে একটি আলাদাই সম্পর্ক তৈরি করেন, আমার মনে হয় সেই যে মিষ্টি সম্পর্কটা, একটা অসমবয়সী বন্ধুত্বের গল্প, সেটা নিয়ে একটা আলাদা ইমোশন রয়েছে বাঙালির, তাই জন্য আমি বেছে নিলাম কাবুলিওয়ালাকে। এবং আপনার কাছে প্রিয় ছোট গল্প কি সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম, আর তার সাথে সাথে ভালোবাসায় অবশ্যই থাকলাম। ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই আড্ডাটা যেহেতু স্পেশাল, কেন স্পেশাল বলুন তো, তার কারণ হচ্ছে আমাদের ফেসটাকে ঠিক রাখতে হবে, মানে আমাদের ত্বককে খুব ভালো রাখতে হবে। আর তার পাশাপাশি আরও কয়েকটা জিনিসকে যত্নে রাখার কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের সচরাচর বোনেরা দিদিরা মায়েরা কাকিমারা করেন না, কিন্তু আজকের পর অবশ্যই সেগুলো নিয়েও আপনারা ভাবেন। কারণ সোনার গয়নার কদর বেশি এবং সোনাকে যত্নেও রাখতে হয়, কিন্তু রূপোর গয়না, হ্যাঁ, তাকেও যত্নে রাখতে পারবেন খুব সহজে। তার কয়েকটা কৌশলও আপনাদের বলে দেবো এই শোয়ের শেষের দিকে। তাহলে এখন যেটা বলবো, প্রথম ত্বকের একটা খুব গুরুত্বপূর্ণ ফলের কথা বলবো, যে ফলটার মাধ্যমে কিন্তু ত্বক তরতাজা থাকতে বাধ্য। মুখের চামড়ার ভাঁজ পড়া ও পিগমেন্টেশনের সমাধানে আপেল কিন্তু খুব কার্যকরী একটি ফল। হ্যাঁ, আপেল। শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, ব্যাস সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে, আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হয়ে উঠবে। এরকম আরও কয়েকটা টিপস আজকের এই এক ঘন্টার আড্ডায় আছে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গান শুনে আমরা ফিরে এসে আড্ডা জারি থাকবে, যত্নে থাকার রহস্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যত্নে থাকার রহস্য নিয়ে। তো আঙুর আর লিচুর কথা একটু বলবো, কারণ ত্বককে ভালো রাখতে আমাদের এর জুড়ি মেলে ভার। লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, বীজ ছাড়িয়ে চটকে তাতে মেশান মধু আর লেবুর রস, ব্যাস সারা মুখে মেখে রাখুন বেশি নয় 15-20 মিনিট। বড়ি রেখা থেকে ট্যান এবং ত্বকের শুষ্কতা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টেড। আর আঙুরের কথা বলবো, হ্যাঁ আঙুরের রসে আছে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড এবং এটি ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। আধ কাপ ওটস বা কর্নমিল, আধ কাপ দই ও সঙ্গে 1-4 কাপ আঙুরের রস ভালোভাবে মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দিন। মুখে লাগিয়ে 2 মিনিট ধরে আলতু হাতে ঘষলে কিন্তু ত্বকের ময়লা এবং মৃত কোষ উঠে আসবে, গ্যারেন্টেড এটাও। সঙ্গে থাকুন, আরও কিছু বলবো, তাই এখন সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। চারপর শুনবো, তারপর ফিরে এসে বাকি কথা সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ত্বকের আড্ডা নিয়ে আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, যত্নে থাকার রহস্য। ত্বক নিয়ে কথা চলছে, এবার একটু লেবুর কথা বলি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন হাতের কোনোই ও তার সঙ্গে হাঁটুর কালো দাগের উপর হালকাভাবে ঘষলে কালচে দাগ কিন্তু নিমিষে দূর হয়ে যাবে। পাশাপাশি যদি কারোর ব্রণর সমস্যা বা দাগ হালকা করতেও লেবু কিন্তু সমান উপকারী। তো হ্যান্ডলুম থেকে ঢাকাই মসলিন, ইক্কত অথবা বিষ্ণুপুরী সিল্ক, শাড়ির সঙ্গে রূপুর গয়নার সঙ্গত আপনার সাজকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং গয়না তো শুধুমাত্র কিনলেই হবে না, তার একটা যত্নআত্তি করা চাই। তাই কীভাবে রাখলে বহু বছর পর্যন্ত একই রকম জেলা থাকবে, চলুন এই বিরতির পর আপনাদের সঙ্গে সেইটুকু একটু শেয়ার করে দিই। নিজে যেমন ভালো থাকতে পর্যন্ত একই রকম জেলা থাকবে, চলুন এই বিরতির পর আপনাদের সঙ্গে সেইটুকু একটু শেয়ার করে দিই।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের আবার এই স্পেশাল আড্ডা নিয়ে। তো ত্বকের কথা বলেছি, একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর রূপোর গয়না রাখুন। এবার দু চামচ বেকিং সোডা মেশানো ঈষৎ উষ্ণ জল তার উপর ঢালুন। আধ ঘন্টা ভেজে রাখার পরে আলতো হাতে গয়না পরিষ্কার করে দিন। পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন, দেখবেন গয়নার হারানো উজ্জ্বলতা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই যুগ আপনার প্রিয় গয়না সেটাকে আপনি খুব যত্নে কীভাবে রাখতে পারবেন, এবং স্পেশালি রূপোর গয়না, আর সেটা নিয়েই এই বাকি সময়টুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক সময় রূপোর গয়না মুক্ত এবং অন্যান্য দামি পাথর বসানো থাকে, প্রত্যেকেরই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু গয়না আর ঈষদুষ্ণ জলে চোবানো যাবে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, টুথপেস্ট ঘষে পরিষ্কার করতে পারেন। তাহলে রূপোর গয়নাকে কীভাবে যত্নে রাখবেন তার কয়েকটা ঝলক আপনাদের দিলাম, বাকি আছে, ফিরে এসে বাকিটা বলবো। এবং এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম। এখন গান।

তো ব্যাকটুবে ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা যত্নে রাখার রহস্য নিয়ে। তো এবার ত্বকের কথা তো কিছু আগেই বললাম, এবার একটু অন্য একটা বিষয় নিয়ে বলি। পারফিউম, লোশন, হেয়ার সিরাম এগুলো রূপোর রং কালো করে দেয়, তাই প্রতিবার ব্যবহারের পর রূপোর গয়নাগুলো নরম কাপড় দিয়ে মুছে তারপর তুলে রাখুন। এমনভাবে রাখবেন যাতে সূর্যের আলো থেকে দূরে থাকে। হ্যাঁ, কথা বললাম আপনার রূপোর গহনা নিয়ে, আর রূপোর গহনা কীভাবে যত্নে রাখবেন সেটা আপনাদের শেয়ার করলাম। রূপোর গহনা চকচকে করতে লেবুর কিন্তু জুড়ি নেই, আর একটি লেবু কেটে তার মধ্যে লবণ লাগিয়ে গয়নার উপর ঘষে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন নিমেষেই কিন্তু ঝকঝকে হবে। গয়না পরিষ্কার করার জন্য পলিশিং ক্লথ অনলাইনে পাওয়া যায়, বেশিরভাগ ব্র্যান্ড ডিসপোজেবল ও পুনর্ব্যবহারযোগ্য পলিশিং ক্লথ তৈরি করে। তো গয়নার উপর আঙুলের ছাপ, ময়লা স্ক্র্যাচ, তেলের দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে, এবং এই রত্নকচিত গয়না থেকে ময়লা বের করতেও কিন্তু পলিশিং ক্লথ ব্যবহার করতে পারে। আমাদের আড্ডা আছে পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেটওয়ার্ক 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ, টাটা।

শীতকাল মানে ভরপুর রোম্যান্স। শীত আর রোম্যান্স যেন একে অপরের পরিপূরক, কি তাই তো? ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে নাইট আউটে বেরিয়েছেন, ভীষণ ঠান্ডা লাগছে, রাস্তার ধারে একটু আগুন পুহিয়ে নিলেন, ইটস আ ডেট। সেই আগুনের তাপে দুজনের মনটা উষ্ণতায় ভরে গেল। শীতের এরকম রোম্যান্টিক ডেটের কথা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন ন্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। ফিরছি তিনটে গানের পরে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: দেখ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। রোম্যান্টিক শীতকাল বা শীতের রোম্যান্স নিয়ে আজকে আমরা আড্ডা মারছি। শীতকালের সঙ্গে কিন্তু নিদ্রার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে ঘুম। মানে শীতকালে যখন আপনি ঘুমোবেন, বিছানার ব্ল্যাঙ্কেট আপনাকে পুরো স্যান্ডউইচ বানিয়ে দেবে, মানে আপনি ঠিক মাঝখানের লেয়ারটা, আর বিছানা আর ব্ল্যাঙ্কেট অনেকটা পাউরুটির দুটো কাভার কি, তাই তো? এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শীতের রোম্যান্স নিয়ে আড্ডা মারছে, চটপট কিছু জানানোর থাকলে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। ফিরছি গানের বিরতির পরে।

বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীতের মরশুমে বেশ জোর কদমে বিয়ের সিজন হয়, মানে টানা বিয়ে বাড়ি দেখতে পাই এবং প্রচুর মানুষ শীতকালে বিয়ে করে থাকেন। বিয়ে মানে নতুন জীবন, আর নতুন জীবন মানে রোম্যান্সে ভরপুর। তবে বিয়ে বাড়ি বললেই আমার একটা জিনিস ভীষণ মনে পড়ে, সেটা হলো মাটন কিংবা বিরিয়ানির সঙ্গে কবজি ডুবিয়ে রোম্যান্স করা। আপনার কাছে শীতের রোম্যান্স ঠিক কী জানান না আমাকে চটপট +447503965712। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: বেশ করে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটোবেলার শীতকালটা খুব মনে পড়ে, মানে সেটা নিয়ে একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের বাগান ছিল বাড়ির, তো শীতকালে যখন ছোট ছিলাম রোদ পোহাতাম, মাদুর বিছিয়ে দাদু ভাইয়ের কাছে গল্প শোনা কিংবা গল্পের বই রিডিং পড়ে দাদু ভাইকে শোনানো আর কমলালেবুর রস খাওয়া, এইটা ছিল ছোটোবেলার একটা নস্টালজিক ঘটনা। এই ঘটনাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ঘটনা। শীতের রোম্যান্স বলতে ছোটোবেলার বই পড়া আর দাদু ভাইয়ের কাছে গল্প শোনাটা আমার কাছে রোম্যান্টিক, আদুরে এবং স্নেহের একটা ভালোবাসার মুহূর্ত, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে। এতটা

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শীতকাল মানেই প্রিয় সোয়েটার বা শালের সঙ্গে বেশ খানিকক্ষণ আলিঙ্গন করে থাকা, বলাই বাহুল্য ঘণ্টার পর ঘণ্টা। এবং শীতের পোশাকগুলো দারুণ মেমোরেবল ইনসিডেন্ট লকারে বন্দি করে রাখে, কারণ শীতের পোশাক আমরা জেনারেলি সারা বছর পরতে পারি না, তো বছরের একটা নির্দিষ্ট সময়ে পরি এবং তখন যে মেমোরিজটা ক্রিয়েট হয় সেটা তারা লকারে তুলে রাখে, সেটাই আমার কাছে রোম্যান্স। আজকের মতন আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কাসুন্দির সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল, খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্ধ।

গানের উপরে ফিরে এলাম আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো, এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়। এমন কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না, কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়, তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু, কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ, সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরু

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, একই মাটির ওপর অন্য দিকে দিগন্ত, অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত। ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখ এবার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অসুখ এবার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে।

0: একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন।

0: বা মন্দ বাসায়।
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা দেবো যেটা অনেকেরই ফেভারিট খাদ্য, কিন্তু আপনি গপ গপ করে খেতেও পারবেন না, তবুও আপনাকে ক্ষেত্র বিশেষে এটা খেতেই হবে। কি বিষয়ে কথা বলছি? আরে বলবো মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এমন একটা বিষয় নিয়ে আড্ডাটা দেব যেটা একটা অত্যন্ত প্রিয় খাদ্য অনেকের, সেটা হলো ডিগবাজি। আগে হ্যাঁ হ্যাঁ, ডিগবাজি। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কিনা অনেকেই মাঝে মধ্যেই খেয়ে থাকেন, এবং অনেকে ইচ্ছে না থাকলেও ক্ষেত্র বিশেষে তাদের খেতে হয়। তো এই ডিগবাজি নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু ঘটনা আছে যেগুলো কিনা বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দিগবাজির কথা বললেই আমার কিন্তু প্রথমেই একটি টুথপেস্ট কোম্পানির কথা মনে পড়ে। সেই টুথপেস্ট কোম্পানি যারা যখন প্রথমে এসেছিল তার যা বুলি ছিল, এখনকার বুলি শুনলেই মনে হয় যে ওফ, দিগবাজি জিনিসটা কি উপাদেয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর দিগবাজি নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে একটি টুথপেস্ট কোম্পানি সে যখন প্রথম মার্কেটে আসে বলেছিল যে কয়লা দিয়ে একদম দাঁত মাজবেন না, কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কোল একদম বর্জনীয়। কিন্তু আর কয়েক বছর আগে অর্থাৎ তার মার্কেটে আসার বছর বিশেক পরে সে এখন বলছে যে কয়লা দাঁতের পক্ষে অত্যন্ত উপকারী, আপনার জন্য আমরা চারকোল মিশিয়ে টুথপেস্ট নিয়ে এসেছি। কাজলেই ভাবুন যে ঠিক কতটা উপাদেয় জিনিস এই দিগবাজি, না হলে ব্যাপারটা এরকম ঘটে আপনি বলুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে দিগবাজি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র radiobanglanet.com এ। জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র radiobanglanet.com এ।

প্রেমের ময়দান, এবং সেই ময়দানে যদি আপনি ছুটতে চান, লেঙ্গি খেতে না চান, তাহলে আপনাকে ডিগবাজি খেতেই হবে। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। তো যে কথা বলছিলাম যে প্রেমের ময়দানে যদি আপনি গড়গড় করে দৌড়তে চান, তাহলে আপনাকে কিন্তু ক্ষেত্র বিশেষে ডিগবাজি খেতেই হবে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলছি, ধরুন আপনার সামনে দিয়ে একজন হট কেউ চলে গেল, এদিকে আপনি বসে আছেন আপনার পার্টনারের সামনে, তখন যদি আপনি স্বীকার করেন যে আপনি সেদিকেই ড্যাবড্যাবিয়ে তাকিয়েছিলেন, তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে, বুঝলেন। এরকমই ছোটোখাটো কিছু ডিগবাজি খেতে হবে, যেমন ধরুন একটু লেট হয়ে গেল পৌঁছতে পৌঁছতে যেখানে আপনার মিটিং করার কথা, তখন যদি বলেন যে আপনি আলসেমি করে ল্যাদ খেয়ে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলেন, বুঝতেই পারছেন কী হবে। কাজেই বলতে হবে যে প্রচণ্ড জ্যাম ছিল, অফিসের বস ডেকেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটুকু ছোটোখাটো ডিগবাজি খেতেই হবে, না হলে প্রেমের ময়দানে কিন্তু গাড়ি গড়গড় করে চলবে না, বুঝলেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় এক

এমন একটি পেশা আছে যেই পেশার লোকজন ডিগবাজি খেতে পুরোপুরি সিদ্ধ হস্ত, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তাদের। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। আর ডিগবাজির সঙ্গে যদি কোনো একটি পেশাকে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত করা যায় তাহলে সেই পেশাটি হলো রাজনীতি। আগে হ্যাঁ হ্যাঁ রাজনীতি, মানে রাজনীতিবিদদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে প্রযোজ্য। তারা মাঝে মধ্যেই ডিগবাজি খেয়ে থাকেন, কখনো এই পার্টিতে, কখনো ওই পার্টিতে, কখনো ওই পার্টি থেকে এই পার্টিতে, কখনো এই পার্টি থেকে ওই পার্টিতে, কখনো তিনি যেটা বলেছিলেন সেটা মানছেন না, কখনো যেটা মানছেন সেটা বলেননি, এরকম অদ্ভুত অদ্ভুত ডিগবাজি ক্ষেত্র বিশেষে কেসে তিনি খেয়েই থাকেন। কাজেই বলছিলাম যে এই রাজনীতির ময়দানেও কিন্তু ডিগবাজিটা একটি মাস্ট স্কিল, যদিও সবার ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়, কিন্তু ম্যাক্সিমাম যেটা করে থাকেন সেটা দিয়েই তো ব্যাপারটা ডিফাইন হয়, তাই নয় কি? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে রাজনীতিকে নিয়েই, সরি ডিগবাজিকে নিয়েই। আর একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা একদম ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর শুধু রাজনীতিবিদদেরই দোষটার দিই কি করে বলুন তো, আমাদের সাধারণ মানুষ যেন কি কম ডিগবাজি খান। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে রাজনীতিবিদরা এই ডিগবাজি খেতে সিদ্ধহস্ত, কিন্তু সাধারণ কয়েকজন মানুষকেও আমরা কিন্তু চিনি যারা আমাদের আশেপাশে রয়েছেন, সেটা আপনার আশেপাশেও আছেন, আমার আশেপাশেও রয়েছেন এরকম কয়েকজন, যারা কিনা আপনার সামনে আপনাকে প্রশংসায় একদম বিগলিত করে দেবে, কিন্তু যেই আপনি পেছন ফিরলেন ব্যাস শুরু হয়ে গেল নিন্দামন্দ কুটকচালি, এবং এদেরকে দেখলে মনে হয় যে সত্যি ডিগবাজি জিনিসটা এদের অত্যন্ত ইনফ্যাক্ট সব থেকে প্রিয় খাদ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কিনা আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয়। তো সেই ডিগবাজি নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা প্রচণ্ড রোমাঞ্চকর। তো সেই রোমাঞ্চকর কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com যেভাবে আপনার পাশে চলতে থাকে ঠিক সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝুলি গান। এবং গানের মাঝখানে মাঝখানে বেশ কিছু কথা বলবো, একটু আড্ডার ছলে ছোটোবেলাটাকে ঝালিয়ে নেব। ঠিক আড্ডার ছলে ছোটোবেলায় যেমন আমাদের পড়াশোনাও ছিল, ঠিক পড়াশোনার ফাঁকে অর্থাৎ অবসর সময় ছিল রবি ঠাকুরের ছোট গল্প।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

অনেকেই আছেন বই পড়তে ভালোবাসেন এবং বই পড়ার মানুষের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেমন অনেকে নভেল পড়তে ভালোবাসেন, অনেকক্ষণ ধরে যারা ধৈর্য ধরতে পারেন না তারা কিন্তু ছোট গল্প পড়তে ভালোবাসেন, কেউ কেউ আবার কবিতা ভালোবাসেন পড়তে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি সব সময়ের জন্য ছোট গল্প, আর বিশেষ করে এমন একটা ছোট গল্প যার এন্ডিংটা একদম যেমনটা আমি ভাবতে পারি ঠিক সেই রকমই, খুব যে আকাশ কুসুম নয়, ঠিক সেই রকমই ছোট গল্প পড়ে আমি রিলেট করতে পারতাম, যেটা হচ্ছে রবি ঠাকুরের ছোট গল্প। ছোট গল্পের সাথে রবি ঠাকুরের একটা ওতপ্রোত যোগ আছে এবং রবি ঠাকুরের জীবনেও ছোট গল্প কিন্তু ভীষণভাবে একটা কি বলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেটা নিয়ে আজকের একটাই কথা হবে।

ছোট গল্প যখন কথা উঠছে এবং রবি ঠাকুরের ছোট গল্প আসছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনে ছোট গল্পের কখন আবির্ভাব ঘটেছিল সেই কথাও বলা যাক। 1861 সাল থেকে 1941 সাল এর মাঝখানে প্রায় 94টি ছোট গল্প তিনি রচনা করেছেন, এবং যখন রবি ঠাকুরের বয়স মাত্র 16 বছর সেই সময় ভিখারিণী গল্পটি রচনা করেন। তারপর যখন তার বয়স 23 বছর তিনি রচনা করেন ঘাটের কথা ও রাজপথের কথা, এই দুটি গল্প। তারপরে তো আমরা সবাই জানি মুকুট এবং আরও অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তিনি লেখেন, এবং সেটা দর্শকদের মনে বা পাঠকদের মনে যাই বলি না কেন একটা জায়গা করে নেয়।

রবি ঠাকুরের ছোট গল্প শুধুমাত্র যে বই পড়ার ছোট গল্প তা কিন্তু না, অনেকেই কিন্তু ছোট গল্প অবলম্বনে অনেক সিনেমা বানিয়েছেন এবং এই সিনেমাগুলো কিন্তু অনেকটা জনপ্রিয় হয়েছে। সেই জন্যই আগের আড্ডার মানে আড্ডার যে শুরুটার সময়টা আমি বলছিলাম যে দর্শক এবং পাঠক তাদের দুজনের কাছে কিন্তু রবি ঠাকুরের ছোট গল্পের একটা আলাদাই তাৎপর্য আছে। যদি আমি বলি যে ওই যে রবি ঠাকুরের ওই ছোট গল্পটা যেটা হচ্ছে পোস্টমাস্টার, এবং এই পোস্টমাস্টার গল্পটা যদি আপনি পড়েন আপনি কিন্তু আকাশ কুসুম ভাববেন না। আমাদের জীবনের বা আমাদের চলতি পথে যেমনটা আমরা ভিজুয়ালাইজ করি ঠিক সেই রকমই কিন্তু গল্পটা। আর আশা করি আমার মনে হয় যে আজকের আটাটা যখন ছোট গল্প নিয়ে হচ্ছে তাই আমার প্রিয় ছোট গল্প সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, এবং তার সাথে সাথে আপনার কী কী প্রিয় ছোট গল্প রয়েছে রবি ঠাকুরের ছোট গল্প সেটা নিয়েও আড্ডা হবে আজকের।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রবি ঠাকুর এবং ছোট গল্প, তার ঝুলিতে যে কত ছোট গল্প আছে এবং সেই ছোট গল্প কতটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যে সে কতটা সমৃদ্ধ করেছে তা নয়, সেটা সিনেমা জগতে কতটা সমৃদ্ধ করেছে সেটা আমরা কিন্তু বড় বড় পরিচালকদের হাতে যখন রবি ঠাকুরের ছোট গল্প সিনেমার আকারে আমরা দেখেছি বা তার উপন্যাস দেখেছি তখন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি সাজাই পোস্টমাস্টার, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি ও কাবুলিওয়ালা, তাহলে আপনি কোনটাকে কোনটাকে পরপর রাখবেন? আমার কাছে সব সময়ের জন্য কাবুলিওয়ালা কিন্তু আগেই থাকবে, কারণ ছোটবেলা বড়বেলা মিলিয়ে এই গল্পের সাথে কোনো কিছু তুলনা হয় বলে মনে হয় না। এবং এই যে এমন একটা ফল বিক্রেতার গল্প, যিনি একটি কলকাতায় অল্প বয়সী মেয়ের সাথে একটি আলাদাই সম্পর্ক তৈরি করেন, আমার মনে হয় সেই যে মিষ্টি সম্পর্কটা, একটা অসমবয়সী বন্ধুত্বের গল্প, সেটা নিয়ে একটা আলাদা ইমোশন রয়েছে বাঙালির, তাই জন্য আমি বেছে নিলাম কাবুলিওয়ালাকে। এবং আপনার কাছে প্রিয় ছোট গল্প কি সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম, আর তার সাথে সাথে ভালোবাসায় অবশ্যই থাকলাম। ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই আড্ডাটা যেহেতু স্পেশাল, কেন স্পেশাল বলুন তো, তার কারণ হচ্ছে আমাদের ফেসটাকে ঠিক রাখতে হবে, মানে আমাদের ত্বককে খুব ভালো রাখতে হবে, আর তার পাশাপাশি আরও কয়েকটা জিনিসকে যত্নে রাখার কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের সচরাচর বোনেরা দিদিরা মায়েরা কাকিমারা করেন না, কিন্তু আজকের পর অবশ্যই সেগুলো নিয়েও আপনারা ভাববেন। কারণ সোনার গয়নার কদর বেশি এবং সোনাকে যত্নেও রাখতে হয়, কিন্তু রূপোর গয়না, হ্যাঁ, তাকেও যত্নে রাখতে পারবেন খুব সহজে। তার কয়েকটা কৌশলও আপনাদের বলে দেবো এই শোয়ের শেষের দিকে। তাহলে এখন যেটা বলবো, প্রথম ত্বকের একটা খুব গুরুত্বপূর্ণ ফলের কথা বলবো, যে ফলটার মাধ্যমে কিন্তু ত্বক তরতাজা থাকতে বাধ্য। মুখের চামড়ার ভাঁজ পড়া ও পিগমেন্টেশনের সমাধানে আপেল কিন্তু খুব কার্যকরী একটি ফল। হ্যাঁ, আপেল, শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, ব্যাস সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে, আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হয়ে উঠবে। এরকম আরও কয়েকটা টিপস আজকের এই এক ঘন্টার আড্ডায় আছে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গান শুনে আমরা ফিরে এসে আড্ডা জারি থাকবে, যত্নে থাকার রহস্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যত্নে থাকার রহস্য নিয়ে। তো আঙুর আর লিচুর কথা আবার একটু বলবো, কারণ ত্বককে ভালো রাখতে আমাদের এর জুড়ি মেলা ভার। লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, বীজ ছাড়িয়ে চটকে তাতে মেশান মধু আর লেবুর রস, ব্যাস সারা মুখে মেখে রাখুন বেশি নয় 15-20 মিনিট। বড়ি রেখা থেকে ট্যান এবং ত্বকের শুষ্কতা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টেড। আর আঙুরের কথা বলবো, হ্যাঁ আঙুরের রসে আছে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড এবং এটি ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। আধ কাপ ওটস বা কর্নমিল, আধ কাপ দই ও সঙ্গে 1-4 কাপ আঙুরের রস ভালোভাবে মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দিন। মুখে লাগিয়ে 2 মিনিট ধরে আলতু হাতে ঘষলে কিন্তু ত্বকের ময়লা এবং মৃত কোষ উঠে আসবে, গ্যারেন্টেড এটাও। সঙ্গে থাকুন, আরও কিছু বলবো, তাই এখন সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার। চারপর শুনবো, তারপর ফিরে এসে বাকি কথা। সঙ্গে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ত্বকের আড্ডা নিয়ে আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, যত্নে থাকার রহস্য। ত্বক নিয়ে কথা চলছে, এবার একটু লেবুর কথা বলি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন হাতের কোনোই ও তার সঙ্গে হাঁটুর কালো দাগের উপর হালকাভাবে ঘষলে কালচে দাগ কিন্তু নিমিষে দূর হয়ে যাবে। পাশাপাশি যদি কারোর ব্রণর সমস্যা বা দাগ হালকা করতেও লেবু কিন্তু সমান উপকারী। তো হ্যান্ডলুম থেকে ঢাকাই মসলিন, ইক্কত অথবা বিষ্ণুপুরী সিল্ক, শাড়ির সঙ্গে রূপুর গয়নার সঙ্গত আপনার সাজকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং গয়না তো শুধুমাত্র কিনলেই হবে না, তার একটা যত্নার্তি করা চাই। তাই কীভাবে রাখলে বহু বছর পর্যন্ত একই রকম জেলা থাকবে, চলুন এই বিরতির পর আপনাদের সঙ্গে সেইটুকু একটু শেয়ার করে দিই। নিজে যেমন ভালো থাকতে পছন্দ করেন, আপনার সঙ্গে ব্যবহৃত জিনিসগুলো কিন্তু পছন্দ করে সুন্দর করে যত্ন করে রাখাটাও একটা দারুণ কাজ। তাই গয়নাকেও ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের আবার এই স্পেশাল আড্ডা নিয়ে। তো ত্বকের কথা বলেছি, একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর রূপোর গয়না রাখুন। এবার দু চামচ বেকিং সোডা মেশানো ঈষদ উষ্ণ জল তার উপর ঢালুন। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আলতো হাতে গয়না পরিষ্কার করে দিন। পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন, দেখবেন গয়নার হারানো উজ্জ্বলতা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই যুগ আপনার প্রিয় গয়না সেটাকে আপনি খুব যত্নে কীভাবে রাখতে পারবেন, এবং স্পেশালি রূপোর গয়না, আর সেটা নিয়েই এই বাকি সময়টুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক সময়ই রূপোর গয়না মুক্ত এবং অন্যান্য দামি পাথর বসানো থাকে, প্রত্যেকেরই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু গয়না আর ঈষদুষ্ণ জলে চোবানো যাবে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, টুথপেস্ট ঘষে পরিষ্কার করতে পারেন। তাহলে রূপোর গয়নাকে কীভাবে যত্নে রাখবেন তার কয়েকটা ঝলক আপনাদের দিলাম, বাকি আছে, ফিরে এসে বাকিটা পড়বো। এবং এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা net.com। এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা যত্নে রাখার রহস্য নিয়ে। তো এবার ত্বকের কথা তো কিছু আগেই বললাম, এবার একটু অন্য একটা বিষয় নিয়ে বলি। পারফিউম, লোশন, হেয়ার সিরাম এগুলো রূপোর রং কালো করে দেয়, তাই প্রতিবার ব্যবহারের পর উপর গয়নাগুলো নরম কাপড় দিয়ে মুছে তারপর তুলে রাখুন। এমনভাবে রাখবেন যাতে সূর্যের আলো থেকে দূরে থাকে। হ্যাঁ, কথা বললাম আপনার রূপোর গহনা নিয়ে, আর রূপোর গহনা কীভাবে যত্নে রাখবেন সেটা আপনাদের শেয়ার করলাম। রূপোর গহনা চকচকে করতে লেবুর কিন্তু জরুরি নেই, আর একটি লেবু কেটে তার মধ্যে লবণ লাগিয়ে গয়নার উপর ঘষে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন নিমেষেই কিন্তু ঝকঝকে হবে। গয়না পরিষ্কার করার জন্য পলিশিং ক্লথ অনলাইনে পাওয়া যায়, বেশিরভাগ ব্র্যান্ড ডিসপোজেবল ও পুনর্ব্যবহারযোগ্য পলিশিং ক্লথ তৈরি করে। তো গয়নার উপর আঙুলের ছাপ, ময়লা, স্ক্র্যাচ, তেলের দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে, এবং এই রত্নখচিত গয়না থেকে ময়লা বের করতেও কিন্তু পলিশিং ক্লথ ব্যবহার করতে পারে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেটওয়ার্ক কম 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। টাটা।

শীতকাল মানে ভরপুর রোম্যান্স। শীত আর রোম্যান্স যেন একে অপরের পরিপূরক, কি তাই তো? ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে নাইট আউটে বেরিয়েছেন, ভীষণ ঠান্ডা লাগছে, রাস্তার ধারে একটু আগুন পুহিয়ে নিলেন, ইটস আ ডেট। সেই আগুনের তাপে দুজনের মনটা উষ্ণতায় ভরে গেল। শীতের এরকম রোম্যান্টিক ডেটের কথা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। ফিরছি তিনটে গানের পরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। রোম্যান্টিক শীতকাল বা শীতের রোম্যান্স নিয়ে আজকে আমরা আড্ডা মারছি। শীতকালের সঙ্গে কিন্তু নিদ্রার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে ঘুম। মানে শীতকালে যখন আপনি ঘুমোবেন, বিছানার ব্ল্যাঙ্কেট আপনাকে পুরো স্যান্ডউইচ বানিয়ে দেবে, মানে আপনি ঠিক মাঝখানের লেয়ারটা, আর বিছানা আর ব্ল্যাঙ্কেট অনেকটা পাউরুটির দুটো কাভার। কি তাই তো? এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শীতের রোম্যান্স নিয়ে আড্ডা মারছে, চটপট কিছু জানানোর থাকলে হোয়াটসঅ্যাপ করুন +4 7 5 0 3 9 6 5 7 1 2 তে। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীতের মরশুমে বেশ জোর কদমে বিয়ের সিজন হয়, মানে টানা বিয়ে বাড়ি দেখতে পাই এবং প্রচুর মানুষ শীতকালে বিয়ে করে থাকেন। বিয়ে মানে নতুন জীবন, আর নতুন জীবন মানে রোম্যান্সে ভরপুর। তবে বিয়ে বাড়ি বললেই আমার একটা জিনিস ভীষণ মনে পড়ে, সেটা হলো মাটন কিংবা বিরিয়ানির সঙ্গে কবজি ডুবিয়ে রোম্যান্স করা। আপনার কাছে শীতের রোম্যান্স ঠিক কী জানান না আমাকে চটপট +447503965712 আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটোবেলার শীতকালটা খুব মনে পড়ে, মানে সেটা নিয়ে একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের বাগান ছিল বাড়ির, তো শীতকালে যখন ছোট ছিলাম রোদ পোহাতাম, মাদুর বিছিয়ে দাদু ভাইয়ের কাছে গল্প শোনা কিংবা গল্পের বই রিডিং পড়ে দাদু ভাইকে শোনানো আর কমলালেবুর রস খাওয়া, এইটা ছিল ছোটোবেলার একটা নস্টালজিক ঘটনা। এই ঘটনাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ঘটনা। শীতের রোম্যান্স বলতে ছোটোবেলার বই পড়া আর দাদু ভাইয়ের কাছে গল্প শোনাটা আমার কাছে রোম্যান্টিক, আদুরে এবং স্নেহের একটা ভালোবাসার মুহূর্ত, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।
1: এতটা পথ পেরিয়ে

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শীতকাল মানেই প্রিয় সোয়েটার বা শালের সঙ্গে বেশ খানিকক্ষণ আলিঙ্গন করে থাকা, বলাই বাহুল্য ঘণ্টার পর ঘণ্টা। এবং শীতের পোশাকগুলো দারুণ মেমোরেবল ইনসিডেন্ট লকারে বন্দি করে রাখে, কারণ শীতের পোশাক আমরা জেনারেলি সারা বছর পরতে পারি না, তো বছরের একটা নির্দিষ্ট সময়ে পরি এবং তখন যে মেমোরিজটা ক্রিয়েট হয় সেটা তারা লকারে তুলে রাখে, সেটাই আমার কাছে রোম্যান্স। আজকের মতন আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসব নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কাসুন্দির সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বোলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

গানের উপরে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়। এমন কি কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না, কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়। তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু, কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ, সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: শতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালি মানেই ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই ভাত খুম, বাঙালি মানেই ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানেই ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানেই মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, একই মাটির ওপর অন্য দিকে দিগন্ত, অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত। ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা দেবো যেটা অনেকেরই ফেভারিট খাদ্য, কিন্তু আপনি গপ গপ করে খেতেও পারবেন না, তবুও আপনাকে ক্ষেত্র বিশেষে এটা খেতেই হবে। কি বিষয়ে কথা বলছি? আরে বলবো মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এমন একটা বিষয় নিয়ে আড্ডাটা দেব যেটা একটা অত্যন্ত প্রিয় খাদ্য অনেকের, সেটা হলো ডিগবাজি। আগে হ্যাঁ হ্যাঁ, ডিগবাজি। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কিনা অনেকেই মাঝে মধ্যেই খেয়ে থাকেন, এবং অনেকে ইচ্ছে না থাকলেও ক্ষেত্র বিশেষে তাদের খেতে হয়। তো এই ডিগবাজি নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক কিছু ঘটনা আছে যেগুলো কিনা বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিগ বাজির কথা বললেই আমার কিন্তু প্রথমেই একটি টুথপেস্ট কোম্পানির কথা মনে পড়ে। সেই টুথপেস্ট কোম্পানি যারা যখন প্রথমে এসেছিল তার যা বুলি ছিল, এখনকার বুলি শুনলেই মনে হয় যে ওফ, ডিগ বাজি জিনিসটা কি উপাদেয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ডিগবাজি নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিটা কি উপাদেয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ডিগবাজি নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে।

দিচ্ছি। কাজলেই ভাবুন যে ঠিক কতটা উপাদেয় জিনিস এই ডিগবাজি, না হলে ব্যাপারটা এরকম ঘটে আপনি বলুন তো। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের দিচ্ছে রানার আড্ডার। আসলে ডিগবাজি নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলা net.com এ।